दोस्तों, कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.

0: जी हाँ दोस्तों, मैंने कहा था कुछ छोटे रूप में आप लोग सुनाएंगे, वक्त नहीं है क्योंकि मेरा बे सवाल और जवाब का प्रोग्राम शुरू होगा, इसके लिए मैं कुछ छोटे रूप में आप लोग के इस गाने को सुना रहा हूँ। और अभी हम चलेंगे न्यूज और कुछ रिक्लाम की तरफ, उसके बाद हम दो तीन गाने और छोटे रूप में आप लोग के सुनाने के लिए, उसके बाद हम आपको सुनाने वाला है एक एक ही जुमा का, जो आज जुमा है, हर एक को जुमा मुबारक हो। एक जुमा का नंबर हम आप लोग की सुनाने वाले हैं क्योंकि काफ़ी हमारा मुस्लिम भाई और बहन जो प्रोग्राम आप कभी सुनते हैं, एक जुमा का गाना हम ज़रूर सुनाने वाला है। तब तक के लिए आप लोग रेडियो को सुनिए। और ये जो सवाल था मेरा, एक बार मैं फिर से सवाल को दोहरा रहा हूँ, एक आँख होते हुए लोग अंधे है, एक आँख होते हुए अंधे है, क्या है? सही जवाब आया है, अगर आप जवाब को देना चाहते हैं इस सवाल पे, सही जवाब को देना चाहता है, सही हल को देना चाहते हैं, तो मेरा तार का नंबर है 9643 8033। तब तक के लिए हम चलते हैं कुछ न्यूज और रेखलाम की तरफ।
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
2: अधिकार कंट्रोल आन दराम शुद्ध वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है,
3: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde, algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht, personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning, jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: In Griekenland zijn 6 Nederlandse vakantiegangers van 21 tot 25 jaar oud opgepakt op het eiland Kos. Ze worden verdacht van mishandeling en beroving van 3 Italiaanse leeftijdsgenoten, die ook nog gedwongen werden te pinnen. De aanleiding was een conflict over een huurfiets en een beschadigd shirt. Bij de natuurbrand in de duinen bij het Zuid-Hollandse Ouddorp is een brandweerman zwaar gewond geraakt, dat meldt de veiligheidsregio. Hij kwam onder een brandweervoertuig terecht. Over zijn gezondheidstoestand maken we ons grote zorgen, meldt een woordvoerder. De gewonde brandweerman is volgens de veiligheidsregio zeer ervaren. Een 58-jarige surfer uit Delfzijl is om het leven gekomen op het Schildmeer in Groningen na een aanvaring met een bootje. De man werd ernstig gewond uit het water gehaald en overleed kort daarna. De 19-jarige bestuurder uit de regio is verhoord als verdachte, maar niet langer vastgehouden. Een speciaal politieteam onderzoekt de oorzaak. Vandaag zijn de benzine- en dieselprijzen opnieuw gedaald. Een liter euro 95 kost 2,54 euro, bijna 3 cent minder dan gisteren. Diesel zakte ook bijna 3 cent naar 2,56 euro. Dat meldt United Consumers. En dan het weer. Vanmiddag is er in het noorden en oosten bewolking. Op andere plekken breekt de zon steeds meer door. De temperatuur ligt tussen de 21 graden op de Wadden en 26 in het zuiden. Vanavond weinig bewolking en droog. Vannacht koelt het af naar 14 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.

file hij zorg, file hij op de A1 Hengelo, Duitse grens tussen Oldenzaal en Zuid, Oldenzaal Zuid en de Duitse grens 4 kilometer. Er file hij op A7 Den Oever Heerenveen tussen Britsandijk en Kornweerderzaan 3 kilometer. A7 Heerenveen Hoorn tussen Britsandijk en Den Oever 4 kilometer. A9 op de A9 Amstelveen Alkmaar tussen knooppunt Rotterpolderplein en Beverwijk Oost. We gaan per camera hè, over 4 kilometer ka file laga hua hai dosto. और फिल में ढूंढता हूँ तो देखता हूँ कि अब द A12 इत्रेख अरनहेम तुसन अफरित ओस्टरबेक एक नुपिन वाटरबेक 5 किलोमीटर A12 अरनहेम Duitse grens is een knop in Oud-Dijk en Duitse grens 2 kilometer. Our file is op A58 Tilburg-Breda tussen Tilburg-Rieshof en Elfenhout 10 kilometer. Je had ook daar file berichten over file rega, dus dat ik mij op je zal dete rahunga. Mera chand mujhe aaya hai nazar. ये आपका चांद नहीं है ये मेरा चांद है इसलिए सिर्फ मुझे नजर आया है आपको नहीं

0: रहेगा एंड वे मुख ब्लेज है दत्व हम लोग इतना सुंदर मंदिर बना देवल गए रहेगा समाज के साथ है एल्क एल्क बैना एल्क हाखनार नित हाखनार एमस हाथ बटेले बाटे एमस साथ देले बाटे कि हम लोग फिनाशील भी इके आंतरिक कर चुकल गए है कि सब कोई अभी जो अपन दोनासी रो कोई दान करे बा अपन समय को अपन जान जानर सब कुछ धन दौलत से सब कुछ जो दान करे बाटे उस सबके हमारे तरफ से बहुत बहुत धन्यवाद हैगा एंड असेंबली की आज ठहराएगा मंदिर और एमर जनता लोग आवे है जनता आते रहिए यंग औथ आवे हैगा हम भाग लेवे खातिर तो हम देखी ला हम लोग के यंग रे जो वहां आवे है तो हमारा जो गटगट हो जाए
1: सीकर सीकर सीकर
0: इतना प्रेम से आवे हैगा वहां पर भजन कीर्तन और प्रवचन सुने हैगा खाना रे कितना स्पॉन्सर अब्बे तलक बा भाई जानी जो की अपन तरफ से खाना पानी कर देवल करे वार्दुर्वेद सन ओक ऑनसो औदरन एंड अंदर मेंशन दिस नर्मदी को मुके नु फोरसीन फन एंड हैप्पी अंदरंग किया और कुछ खाना पीना के तैयार कर देवल जा हम लोग मंदिर के सजाए जावर के ओकर भी हाथ बटा देवल करेगा जितना स्पॉन्सर जितना आदमी हाथ बटावे फ्रेवेल कर सब के हमारे तरफ से
1: Dank u wel, bhai. En dan ga ik even op de tweede plan, de tweede onderwerp. Mandir to aplom bahut sajadele sab koi khanit kare. Over de holy programma ke baare mein kuch batao. Kai barish se tulun karo hai. Kai se ab ki saal hui?
0: होली के प्रोग्रामा या अब्दुल करो मिलन का प्रोग्रामा
1: नहीं होली प्रोग्रामा जोन होएगा ऊपर इसके
0: होली हंगामा
1: या हंगामा या
0: या द्वे अंतस्त आपकी द्रियन अंतस्त एडिशन होएगा भाई हम लोग कोशिश करेला इक्वल ट्यूर वाली चीज जोन बा ये मना खाली हम लोग हिंदू धर्म के मकी जितना हाक सब बफॉल्किंग नीदरलैंड्स बफॉल्किंग सबके भाग लेवे के ओमक क्योंकि होली फीरिंग इज अन क्लोरिक फीरिंग जहां पर वहां पर वसान ऊप फॉर आल कल्चर आल रस एंड आल समय ऊप ऑन दैट दुन साम मेटल का द्रियन तो इंटरेस्ट एडिट सी आपकी निकल जाएगा मेटल दस्तूर अमर शुक्ला सुरेश छोटू और मिला खुदा बक्स एंड राजन राम की सुन एंड आनंद रेवात हम लोग कोशिश कर जा भाई एक एक पकड़े के होली का दहन और का बलेगा होली फीरिंग ट्रांसवाल पार्क पर आपकी हम लोग खेले कूदे है तो हमें इतना पसंद रहेगा की बोली ना बेचे दूध में हिल और खुद और जितना जनता सब ब्लै रहे है सब खुशी में रहेगा
1: या भाई सीकर
0: रहेगा कि हम बताएला कि सब कोई अपने के नेचर से वहां पर आवे है होली मनावे हैगा खेले कूदे सब लड़कन पुरानियन से साथ है एंड दूध में हिल और खुद अथवे दसन ओक लड़ाई झगड़ा कुछ ना हुए भाई
1: भाई दैट इज द बेस्ट तो
0: उससे बड़ा खुशी बाटी की लड़ाई झगड़ा आदमी लोग जितना आवे जनता सब रिकनिंग होली करे की हम या बूढ़ पुरानियन बा या जवान केंद्र बा हम लोग के तू कम सी है पर बा
1: सीकर
0: केंद्र भाई नीम अनमोय बिलीफनेस मी वो सब जाए घरे द प्रात सफाई के सोविच मी खमाक आजी नानी नाना वे बदे जो अनमोय मी खमाक वे बक स्पेल में पुदर एंड मार परफ्यूम एंड दैट इज द मोय दैट सदान सो अनमोय बिलीफनेस मी नीम भाई
1: भाई बहुत बहुत विशाल काम तुरंत करो है अब की हम लोग फाहोन जो है हैपिक सेल्फ नाम लेकिन हियर अन फाहोन चौताल ग्रुप गमाकत En als het mogelijkheid is, gaan we natuurlijk onze bijdrage ook bij jullie helemaal gratis doen. Maar dan gaan we tegen die...
0: altijd welkom bij jullie.
1: Ja.
0: U bent natuurlijk altijd met uw taalgroep, met uw muziekgroep, heeft u heel actief, ja. En gewoon uitbundig heeft u daar het programma geleid met taal. भजन कीर्तन जो आप करो हो मंदिर में मैं तो म्यूजिक ग्रुप भाई जॉनी उस्ताद नतुलक ओग मैं तो नाटक ग्रुप और जॉनी नंबर वन ना जो नंबर वन है तो कर बात में कुछ ना भाई तो
1: जनता बोली से नंबर वन ना है भाई नंबर वन तो लोग बाटो जितना था Nou goed, Bhai, dat was het onderwerp even van de tweede plaats. En nu gaan we echt over de Milan. Dat is geen kleine organisatie, een mega grote organisatie. Kijk, is Hoege Bhai, en wat zat allemaal op jullie lijst eigenlijk?
0: Ja. Wij gaan de 42e editie van het Milan Zomerfestival.
2: Zo.
0: Het voormalig Milan Festival. En dat is 42 jaar. En ik ben zelf nu al 20 jaar betrokken.
1: Ja.
0: In Milan Zomerfestival. Samen met mijn collega Arnold Muljan. Ja. Mm-hmm. Zijn wij al 15 jaar bezig. En ik zit er wat langer in, van 20 jaar, zeg maar, Karel Jaiga. Het is een bijzonder mooi festival, bhai. Zomerfestival Milan ke. वहाँ पर ये देखिए कौन कब से जनता लोग आवे है, जुटे है, खा है, पिए है, पलवार बेटा है, रान परोसी बेटा है, पुरान जमाना के फल चीज देखल जाएगा, म्यूजिक के, खाना के, पानी के, सब चीज कुछ वहाँ पर होएगा. एंड दैट्स सॉर्ट ऑफ फॉर द फॉरबिडिंग मेटल कार
1: है बे यूली दे से के रोक द बोईती एंड ऑफ सीकर है
0: बोईती में. हां भाई, बोईती में हम बताएला जो जो आदमी आवे है, जो बिलीफ ने लेके जाए है, वो पुरान पुरान चीज देखल जाए, वहां पर बैठल जाए, अपन बाद में बातचीत कर जाएगा. एवे फन ऑफ द ऑर्गेनाइजेशन प्रोबेर दैट ook natuurlijk de oude gevoelens terug te halen, het oude gewoontes te tentoon te stellen daar, de oude sportspel te vertonen daar, waardoor mensen dus echt een beetje in die oude belevenis gaan.
1: Ja.
0: En John Janta अपन लड़कन kleinkinderen लेके आवे है.
1: mm-hmm.
0: kleinkinderen के भी बतावे दे दे नाना नानी आजी आजा दे दे दे तो
1: yeah.
0: अपन पीछे है वो कढ़ैया में पकावे है, वो आगे जोर के बारे है, पीसे के है, सब चीज.
1: yeah. So,
0: en dat is een mooie belevenis voor al die kinderen die dan komen. En als er tekst en uitleg wordt gegeven, dan zie je dat die kinderen ook begrijpen, ja, dit is inderdaad iets vanuit het verleden wat mijn ouders of grootouders hebben meegemaakt.
1: Ja.
0: En dat is iets wat ze ook meenemen. Bhai, dan betalen Johnny, je hebt daarna foto uit Milan benauwen.
1: Ja.
0: Mooi iets. En dat doet me heel goed, dat je een foto leek verspreid bekeren.
1: Ja, ja, ja. Nou. Het is eigenlijk een bhai, Sanami huis hebben we niet meer toch? John Hamelijke Brouwse Prabra. Eigenlijk een stuk Sanami huis maak je daar.
0: Ja, nou kijk, we hebben die dorp, die Popbuiti, hebben we toen in het kader van 45 jaar Nederlandse immigratie gedaan. Dat Ujiwa etna interesse raha, waardoor we dus nu die Buiti hebben we iets toegevoegd in de Ala Kondre Dorpo.
1: Oké.
0: Maneki, ha, die Ala Kondre Dorpo, we hebben nu heel Suriname eigenlijk op het Zuidenpark staan bij.
1: Zo.
0: Oesa prakamke dorpo van Chinese, inheemse, Marons, Jukun wala na, Rokabere Hindustanse, Japanse, hebben we nagebootst. Ze hebben allerlei instrumenten, kleding, uitingen, muziek. Wordt vertoond van elk doelgroepje. Als je een pintje benauwd hebt, dan heb je een peertje in je zak. En dan heb je een mooi programma. Je hebt een kabel, je hebt een kabel, je hebt een. Het geeft een Suriname gevoel. Als je daar bent, dan denkt u, ik ben in Suriname. En ik maak al die culturen die we in Suriname hebben, die maken we hier in Nederland op het Zuiderpark in Den Haag mee.
1: Bhai, toch heb ik een partij gezegd. Dat we in de samenleving zo'n pakken hebben. En onze kinderen, kleinkinderen, kunnen ook allemaal genieten wat jij namelijk zegt, die abbey hamlo naar hebben, usap abbeetje jullie keer het door hoe jij zeker bij. Dat is geweldig, echt waar, behoud danwaard bij. En hoe zit de programma vrijdag, zaterdag, zondag, muziek van buitenland, kan je ze bij elkaar banen mee?
0: Ja, wij. Kijk, het Milan Zomerfestival 42e editie. Wat wij hebben gedaan, als ik even mag vertellen, wij, kijk, wij proberen een veilige festival te maken.
1: Ja.
0: Het festival, hamlong kega, je hebt een 0 tot 100-jarige Admilong Gentalong Aise kega. Dat je hamlong 0 tot 100-jarige hamlong Palawaars en dat je een raanprosie awe hebt, willen we dat het veilig is. Dus wij willen dat een drankmisbruik, alcoholmisbruik, dat we dat gaan beperken. Vechtpartijen, ruzie willen we niet hebben bij.
1: Nee.
0: Beveiliging hebben we maximaal ingezet. Kiep koi janta na het smokkelen, daru lawe, de ganja lawe iets. Nee, we willen het veilig houden. Dat is het eerste wat bij ons hoog in de vaten staat.
1: Zeker,
0: we
1: zeker.
0: Ik janta kan nog normaal jaiga ki lastig admi dus al koi kare, sap koi chahi apan gemak per reheke, hoa per khaai pieke, sap koi rust me reheke. Dus
1: ja.
0: Veiligheid per hamel bood jaan kan liye, bood veiligheid medewerkers kan hamel level gelega, hoa per veld per reheke, dus janta long jane ki Als je er bent, bent u heel veilig op het veld.
1: Nee, maar dat moet ook,
0: dus
1: bij.
0: We hebben aan proclamering.
1: Ik denk je fout, hoor, dan hebben we altijd fout, hè?
0: U lijkt op mij, wij lijken op elkaar. Laten we dan samen de kunst en cultuur en die ontmoeting met elkaar delen, bhai.
1: Zeker, zeker.
0: Als je apne mein ladal katal jayega to kya kariye hamara ladkan log suniyega to kya kariye
1: klopt klopt
0: laten we proberen natuurlijk rust met elkaar ab kuch ho hi gaya bhi tab tani se bol baat chit karke apne mein samajh
1: bujh le inderdaad
0: ja
1: precies
0: ye ban kar le bhai log taru ya tani kamti kar jayega me upar nahi to hoy chiwa sabse badka
1: nee maar dat is de oorzaak toch, bhai we weten allemaal drugs daru ye sab cheez jo hai ga acha cheez kharab kar dewe hain
0: Ja. Open jij. Baki, ik heb het programma van mijn karel, bhai, dat we voor kinderen hebben kermis.
1: Ja.
0: We hebben luchtkussens voor de kermis en we hebben de mascottes met de Minnie Mouse, Mickey Mouse. Het programma voor kinderen volop te doen. U komt naar het programma, laat me lachen, ik heb het kermis met een luchtkussen, pajai, gumi, keli, kudi. Alles is er voor de kinderen. Dan hebben we de Doxa Kook Contest met de Kwikwik Kook Contest dit jaar.
1: Oké.
0: Vorig jaar hebben we een Krabbe Kook Contest, op de Kwikwik Kook Contest.
1: Kwikwik, oké, mooi. Ja.
0: Dan hebben we een gezondheidsplein, waar de gezondheid die metingen wil krijgen. We hebben Westzijnde ziekenhuis, Haga ziekenhuis, Erasmus ziekenhuis van Rotterdam, Stichting Hartstichting. We hebben aanwezig krijgen. We hebben verschillende metingen krijgen. Bloeddruk, suiker per gewicht, per lengte, per BMI bepaald krijgen. Dus bezoek het gezondheidsplein, beste luisteraars, en laat u daar even checken. Dan hebben we die Boiti à la Condredorp met die vijf culturen. We hebben kinderactiviteiten, we hebben podium, hebben we de lokale bandjes. Jitna lokale berkarke band, Batibai, Chota band, die sabke programmeer kan krijgen.
1: Mooi zo.
0: En met sabke ja, Baita Kana, Biggie Popo, cultuurken, Dhapala's, Lunna ke naach, Ahirwa ke naach, Japanse dans, Maronse dans, is het programma.
1: Geweldig,
0: en natuurlijk niet te vergeten, bhai, Dile Nadan vanuit Trinidad.
1: Trinidad, Hermanen.
0: Speciaal voor ons. Ja. Vrijdag ke usabke optreden, bhai, Dile Nadan ke concert. Hamlon kahe khatin, bhai, karal gele ga Dile Nadan op Hiyam Milan par. Omdat Dile Nadan ego band hega jo khali dansi me discotheka me optreden hoe, to hua hamlon ke kendra vrouwen na pahunch paave.
1: Na pahunch paave, inderdaad.
0: En hamlon moka deval jayega ki sab aa rahi hai hamlon ke dekhe. Dus Dile Nadan live met full band op Milan vrijdag ke bhai. Dus janta log aaye ke apan ladkan ke andar se aaye ke aap hum se popular na mas watcha pe khush ho bhai.
1: Ja.
0: Aaye ke so sakte hai.
1: Oké. Hoe zit het met de ticket? Kunnen ze online kopen, bhai?
0: Alle tickets zijn op dit moment online, bhai. Alle tickets kunt u gaan kijken op www.milanzummerfestival.nl. Bij iTickets kunt u kijken en u kunt uw tickets halen. Er zijn nog wat vroegboekkortingen. En John Janta, kabelen hega OEFA's passen. Die kunnen gebruik maken van de OEFA's pas tegen 50% korting. Kunnen ze dus dan de gebruik maken van de kortingkas.
1: Oké.
0: En Sapkoets, Tayar Karelgeel Hamlong, alles hebben we aan gedacht, aan veiligheid, aan mooie programmering voor kinderen, voor volwassenen, voor ouderen. We hebben ook geregeld dat er paden zijn aangebracht bij. Jameki Joy kon je op een rolstoel, rollator, kinderwagens, die hoe ze op je pad benauwd hebben, hoe ze op je Jamin Mena gaan zien worden.
1: Ja.
0: En dan hoe ze op je kabel en rolstoel gaan zien, je apen chalais een keer, Janta.
1: Ja.
0: Ze kunnen dan genieten van alles, dan dat kunt u verzoeken.
1: Dus toen is Sapkoets je voor bereid waar de Janta te lopen. Jullie gaan helemaal geen probleem krijgen, bhaiya Hemant log ke khaat. Jitra tarkari is sab banai ke dhal le se Khalistan ke khai ke hai.
0: Koshis kar liya ya ke ek na saam mein mein collega Anand Murjan hai wo geprobeerd en natuurlijk alle standhouders, alle sponsoren, alle vrijwilligers jun ba jun boiti ke khatin itna kaam karega sab vrijwilligers log ke बहुत बहुत धन्यवाद हम देला की दत से दुस्तान ये स्थान आल रेडियो मीडिया जो आप लोगों के रेडियो पावन के भाई वेलिक नतुल ओक फॉर हार्ट द बदांत द जूरी दैट टेक मुइत फॉर नेम ऑफ दिस मोयर boodschappen over te brengen ja जो की जनता आई के वहां पर देख सके है दैट से फेलर कैन से वार वे सेइंग
1: graag gedaan भाई hebt u nog wat iets toevoegen of zijn we nog klaar kan je zeggen
0: ja Ja, भाई हमें कुछ तो फोन जितना मोई फोन साख आप सर कर लगा वे लेकिन यही ले रख बदान के एक बिल आलो लो इस तरह फान रालियो पावन यही ले रख बदान के एंड एक बिल यू आलो मार आयो तो कम तू माक तू दित मी अत गबेर्ट één keer per jaar op het Zuiderpark in Den Haag en u kunt met uw gezin, uw familie komen en wat u gemist heeft, gaat u dan daar op het veld zien. U gaat uw vrienden ontmoeten, mensen ontmoeten uit de Boiti, uit de Gao, uit de districten, dat u allemaal ontmoeten en u kunt het lekkerste eten op het Zuiderpark, Milenpark, Pijsenkijga. Dus komt u met z'n allen, mooi programma, muziek. Als u één keer een kaartje koopt, kunt u de hele dag genieten, bij.
1: Mooi zo, dankjewel bhai Heman. En heel veel succes.
0: Dankjewel bhai, dankjewel luisteraars. En tot gauw 21, 22, 23 augustus, Zuiderpark Den Haag, Wielen Zomerfestival. Aie, Emilie.
1: Aie, thank you, ciao bhai.